0: हर दिल जो प्यार करेगा। जी हाँ, ये लाइफ हम पेश किए अलका याग्निक जी की, तुई देव संत इनका है ये, कांग्रेस खबाओ में यानी वर्ल्ड फोरम थिएटर में ये था, उन दिनों की बात है। आप चुने फाउन हिंदुस्तानी रेडियो पर, जो लोग चुन के मीटर पर, आपका हृदय से स्वागत है। और देखते हैं उत्तराखंड के रहने वाली बेया जी, उत्तराखंड के रहने वाली बेया जी भी कार्यक्रम सुन रहे। बेया जी, आपको भी हृदय से स्वागत किया जा रहा है फाउन हिंदुस्तानी रेडियो के तरफ से। जी हाँ, चलिए हम आपको सुना रहे हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद बस मैं फिर वापस आ रहा हूँ। मैं यूं गया और यूं आया।
1: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Bart Swier, de advocaat van Ali B., gaat in cassatie bij de Hoge Raad. Het Hof veroordeelde de rapper tot een celstraf van 3 jaar voor 2 verkrachtingen. Swier zegt dat zijn cliënt teleurgesteld, maar uiterst strijdbaar heeft gereageerd op de uitspraak van het Hof. Bij 5 personen is het hantavirus vastgesteld na een uitbraak op het cruiseschip Hondius. Dat meldt de Wereldgezondheidsorganisatie aan het ANP. Er zijn volgens de organisatie nog 3 vermoedelijke gevallen... De mogelijke besmetting van een stewardess van KLM is nog niet in deze cijfers meegenomen. Justitie gaat in de zaak over de dood van een 24-jarige vrouw uit Os in november vorig jaar op het Kralingseplein in Rotterdam een reconstructie uitvoeren. De jonge vrouw kwam om het leven toen in de auto waarin ze reed een pistool afging. De reconstructie wordt gedaan in een soortgelijk voertuig, zodat de verdachte kan laten zien wat die avond heeft plaatsgevonden. In Groot-Brittannië zijn de stembureaus open voor lokale verkiezingen. Er mag gestemd worden voor lokale overheden in Engeland en in Wales en Schotland zijn er parlementsverkiezingen. Er wordt rekening gehouden met een flink verlies voor de Labour-partij van premier Starmer. En dan het weer. Vanmiddag zijn er perioden met zon, maar er is ook bewolking. Bij een matige noordoostelijke wind is het zo'n 16 graden, op de Wadden 12 graden. Vanavond blijft het droog en vannacht koelt het af naar 5 graden.
5: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio. Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: www.fahonfm.nl पर आप चून हैं, जो लोग चून की मीटर पर, आपका हृदय से स्वागत है। जैसे कि अल्फा नंद रैन के रहने वाला श्रीमान चांद रघुनाथ जी और उन धर्मपत्नी खिसला, और दनहा के रहने वाला मिस्टर जॉनी नंबर वन, और अमस्टरडम के रहने वाला हीरा जी और उनकी धर्मपत्नी दुलारी जी, और उत्तराखंड के रहने वाली बेया जी, आप सबको एक बार फिर फाउन हिंदुस्तानी रेडियो की तरफ से बहुत बहुत धन्यवाद दिया जा रहा है। मैं एक गीत चलाने वाला हूँ। दरअसल ये गीत रात्रि को अवश्य शोभा देता, दिन को नहीं। लेकिन बात यह है, आप भी भारत गए होंगे और जयपुर में शीश महल है, तो आप वहाँ दिन में तारे भी देखे होंगे। तो दिन में तारे अगर जब आप वहाँ देख सकते हैं, तो दिन में ये गीत भी सुन सकते हैं। चलिए हम आपको सुनाते हैं एवरग्रीन किशोर कुमार का ये गीत। ये रात्रि को चलाना चाहिए, लेकिन दिन में भी अच्छा लगेगा। आँख मूंद लीजिए, अंधेरा हो जाएगा, बस समझो रात्रि है।